আদি তিমন রসকলাঙ্গে আলুং খাম গাওয়া ইব্রাহিম গে ফানাই ইসহাক গে ফানাই ইয়াকুব গে ফানু হনম কুরবাশ এবে খালুন্নি হে আমল কুরবুম বারু গদ বুদ্ধি গে আহলুরিনে।

0: সম্মন গ্যাডু দিভেই এফএম, দিভেই এফএম, দিভেই নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস, দিভেই এফএম।

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

দন্নাশ খালিস বেগিম্বা দীনবনি আল্লাহ আদি এখলাঙ্গে ফিয়া এহি তেরিন তকিং হিফি মি হুম বুনু আল্লাহকে হাদুরত থিমম মেং কুত্তং কুদ্দিন মেনুই থিমম মেং এতকেচক এবহি বুধু থকং আড়ুক মে নুকুরম ওয়ে হামাকশরং এওরেং একমা মেদ খিলাফ বেগিং উড়ে খন্থকা দে তেরেগা আল্লাহ এওরেঙ্গে মেদুগা হুকুম কুরবানতে হামাকশরং দোগু হদা কাফিরক আল্লাহ তেদুমগেন নুদকওয়ানতে।

0: মুন্না কবা কি হিনাকে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়ামেকে দাক্কা আফুন আতা
2: মুন্না তিহে বরক হ ভেন্না হিন কমেন নে আফুন তিকং কোলান্না
1: তিকু দুং হাউদা হাইরাঙ্গালায়ে তিহেন মুন্না আইকহি আহো হাল বলা ফে মুন্না রকাং কাং কো দেন না হেদি মুন্না ওয়ারহা উপাওয়ে
3: গাও মে দুওগে হাস প্রোগ্রাম তোগে তিরেং দিবে এফএম গেনেস তেনি

0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহা কো মুশিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদ হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি